দেখো, আপার সুবনসিরি ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার অফিস চেম্বার লুমিও ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স ফর ইন্টেন্সিফাইড পোর্টফোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম পেলো গামা দংপাম গো দংপাম গেন খুবলা পালেন দুকু সো ডিস্ট্রিক্ট গে মো মনং লো সকেনে ইমিউনাইজেশন প্রোগ্রাম গা রিগে দুকুবেলা পালেন দুকু মেট্রোলজিক্যাল সেন্টার ইটানগর লোক বেমপাকুনাম গে অরুণাচল প্রদেশ গে অরিংলা আকে ডিস্ট্রিক্ট গুলো ইয়েলো এলার্ট গু কাতামলা দোং আচলব ওবং নি দিখেলা মেফা দুকু সো কে ডিস্ট্রিক্ট দে দলো মোক গুনেলু দোগুম দোরিয়া আং তকলা নি দোং আচলব হোলক তে দুলা মেফা দুকু সরুগে তাগেন গাম ইউনিয়ন মেন্টাম সংকা হেবো

বেদাং ব্লক নাম লেখা পে 5 কিলোমিটার কো আলে লক্ষ্যম উন্নীত লেবার আকটি সলক আকি বজেরু পে সিরিয়াস দুং এমনা লুকান্ত এস ডি আর এফ টিম কন্দক পাঞ্জর হাইড্রো ইলেকট্রিক নেপকো কলোনি লক বজেরু পে সিবুক রাকেট ইদোলক আমি জংনা কিদার এম সিরো কেরো 7:30 AM লোক মারব বোমলা সিলো লুঙুম নাপে মাদুং এমলা লুকান্ত মানা কিদার সি এইং আঞ্জি কোলাং আউম মেম্বার কো মাকে দুঙাই ইদো কম সুপাক লোতে জোকনা আমি কিদার সিম পাংকুমাং এমলা লুকান পিতো পাবলিক দেলক এক সার্ভিস ম্যান দেলক পুলিশ কিদার নেপকো কলোনি লক বজেরুপ সিবুক রাকেট ইকু আম আইরুপ ইউএন কাবিন বিদুং কু এমলাং লুকান্ত দেলক এইং আকেং কোলাং আঞ্জি আমি কিদার সি টেম্পোরারি পে বিকেবি স্কুল লো দুপো দুং এমলা লুকান্ত সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট লুদন এইং এইং এইং আকপি আমি কো জিরো লোক পিতাফল জিরো দেলক পিতাফল লোক নাহরলগন নো হেলিকপ্টার লোক গেলিক তকু দেলক এইং আউম টুরিস্ট কো কম হেলিকপ্টার আউম লোক এয়ারপোর্ট দেলক সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট গেলিক তকু সিরো কে রকম 7:45 বাজি লোক বেদাং ব্লক না কিদার এম ইবিন বোমলা পোসা সাইড লোক রাজু হোটেল আনিন লো ইলিক দোলা পোতিন লোপ ইলিগিকু স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট লুকান দোনে পোতিন টু হোস বেদাং সি সিরো কে রকম লোপ ব্লক দুং দেলক পোতিন টু কিমিন বেদাং এম ইজুন বিতকু দেলক পোসা লোক পোতিন এম ইরিক সিনা বেদাং বজেরুপ প্লাট ইনাম লেগা পে সুপাক লোতে ব্লক ইয়ার দুং এমনা লুকান্ত হোস টু সাগালি বেদাং এম ইজুন বিতুংকু ইদো ইদোলা গাড়ি এম আতেল আতেল পে দুপোদো পে লুকান্ত দেলক ওকাপ না কিদার এম সিয়ুম লোপ ইউন বিয়ে কু এমলা লুকান্ত বেলো কেলোঙা দেলো আঞ্জ ডিস্ট্রিক্ট লো সিভিল মিলিটারি এক লেঞ্জি না পে কেবাংকো ইবো কেবাংকো ইবোসিত কেবাং দেলো ইন্ডিয়ান আর্মি দেলক ডিসি লুবোসিদোলা বর্ডার এরিয়া ডিপার্টমেন্ট দেলক পাবলিক সুবিধা পানাম লেগা পে দেলক রোড ব্রিজ আবুদাবিদ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লেগা পে লুবোসিত আঞ্জলক ডিসি মিগম মিলো কোজিন বে ইন্ডিয়ান আর্মি এম আইরুপ কুইত কুইত গেদলা আঞ্জসি বর্ডার ডিস্ট্রিক্ট পে ইদুং দেলক লেগা পে আর্মি এলাং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এ মিলিদোলা আগের ইবসি নাম সি দরকার আলো দুঙ্গমলা লুকান্ত ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ক্যাম্পাস এম রাকাব আমং পোমালো ইলিক বমদুং দেলক মেলক কানা লঙা দেলো ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং মিনিস্টার লোক সেক্রেটারি সেন্সেল কুমার বুয়ে কাঙ্গো দোলা সুপাক লোতে অদিত কুদি ইপনাম কাদুন দেম আই কাম্পো ইদপম লুকান্ত দেলক সেন্সেল শর্মা পিএইচডি ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট দেলক পাওয়ার ডিপার্টমেন্ট এম কেবাং কই দুবসি দোলা কেবাং দেলো লুকান্ত লা সুপাক মোবম দুনা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট একুম সিম মইন দি টাইম বিনাম লো ইন দো পে বেরক্ত সাসিম কে লুতাত আগমে দেবং

0: हेलो फरमाइश ईटानगर जी नमस्कार। हेलो फरमाइश।
1: नमस्कार
0: सर। जी बहुत बहुत धन्यवाद। कैने को आसे आपनी?
1: मैं भले आसे सर। आपनी भले आसे ना?
0: होय मयो खूब ভাল। আৰু বতৰ কেনে কথা?
1: আজি তো রোদে দি আছে বাৰু।
0: রোদ দি আছে ন?
1: হয় ৰাতি থাকে বৰকণ আহিব পাৰে কিজানি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাৰ ইয়াতো এনেকুৱাই আছে মৌচুম।
1: হয়
0: তো আজি কক কি গানা শুনিব?
1: তেরে নাম সিনেমা খানৰ?
0: হ্যাঁ হব হব তেরে নাম।
1: তাতে আছে তো বাই এ সাদগি চেহরে পে তাজগি ইয়ে বাত উসমে কাহা।
0: ওকে আচ্ছা আচ্ছা। ওকে হ্যাঁ হ্যাঁ শিওর। আর কাকা শুনাব?
1: হয় মোর বন্ধু আছে আকাশবাণী ইটানগর নিয়মীয় সূত্র আছে অমল বৈষ্ণতারী বিমল বৈষ্ণতারী রমেশ পাত্র রুনু পাত্র লাকি যোগেন্দ্র রংপি আর হেরো ফার্মাসি একটা গ্রুপের পর আছে রোকেন্দ্র বর্মা গৌতম রায় বলেজি আছে ধর্মান সিং ফার্মারজি গঙ্গাধর সাবানকরজি আর বহুত আছে যান আছে হেরো ফার্মাসি একটা গ্রুপ সকলকে
0: আপনি ডেডিকেট করব। ওকে ওকে হয় হয় তো ভাইকন মুন্ডাজি কল করার জন্য বহুত বহুত ধন্যবাদ। শুনতে হ্যাঁ আপনার পছন্দ কা গানা।
1: ধন্যবাদ।
0: ওকে ধন্যবাদ।